0: as chenmo yotkan bo gyagare nanga natnyam se jikspa gurchis yotkan ba zikste shedlon narendar modi man ki ba de digrim jige nanga obesity yangna rompe zumo tang ibo kasuga nyun chuin deskola jalta mola jaten pin dering ngaja tangnyam po aims new delhi professor dr piyush ranjan jukteyot gorganika jalta salala Professor Ranjan Le Nira Ngaji e degree mina gasujuat.
1: Tukje che Gora Davanlal nga ngeji e degree mina buda za chesla.
0: Kazuga gozuge ga juste in pin ibo cosmetic tonsa jikmano ta nga ta nga rkyusung te ino I tonsa bo nga ta zukspe chide ga ino. Ka tonsa bo sun la chang man kanjik healthy thet pin yang healthy yotna nang chang Chukpojik inkane ichiskun yotpin, ta ngatangi zas tang mitse putang sina gyurche jaste ma cholta mangpojik kamste jikspa mangpojik ton jiktang yoteno. Ta changma sang skunla ngirang ngashi sankan langaskunla obesity yangna rumpe nate jikspa yotkan gun kazugar gyuschon yanin teskola shik mola jatna.
1: Kasa, yang yangal dabste inok sam nang nge ibo jujasrak, obesity ibo pilogi zukspe tongtsul zamjik manok ibo zumojik rang inok, yang ibo ezuk zurmojik inok, kabe zukspe nanga jan yang zurmo mangpojik ergyashu anok. Shkot pasang ibe ngatangay zukspe metabolism yang na karji jujaspo gornyok chanjik egyurchu anok. Ta ngerang ay tiwa chukzla shkot na, ngatanga kazuga ergyush chin ngatang obez jik inok amin, ibo ngortaks kazuga cho gosin juna, ibo tsangma latu gyus yodo body mass index kawa BMI yang juanok, ibo a mathematical formula jigang yotenok kabo mass po kilogram minanga yonganok kabo mijgi zuspe ringi ngilda potang go gosanok yangna mass in kg divided by square of the height of the person ta ngatang spejig lena jatna kaltes zuspe ring foot shngatang inch eldon chanjik zuspe chit kilogram eldon chu tonga chani mijgi yotna tene I mibe bmi 75 divided by 175 into 175 equal to 28 yonganok Ta ibu nishus tabgadi nge kurjiga yunganok. Ish ziruk lamu vujoste stingne ta ngerang ka khakpina lebduk te vo rgyus chanok. Ta ibe ka sperajik ibang inokpa. Gyagarpa guni nanga obesity nanga khakpe jespo nupchoks gyalkhap guntang soso yote nok. Shkyotasang gyagari nanga nam gyuni BMI chatpo chobgyan ne nishus taksum chukpa inok. Nishus taksum ne nishus tangay parla BMI yotna overweight yangna Zuspe shchit theba chantang BMI ngishush changa sangma ngayot na obesity khage nanga lebanok. Ngaje AIMS nangayot khan zuspe Professor Anup Mishra Group tangyampo obesity bo South Asian Indian mimangs gunipia classify chostiyo tenok. Ibo ha gogoshes khakchan gyuranok obesity nanga complication bo jan mitangs guntang speste mitangs changme nanga BMI nyungunika tang ma gyospa yunganok. Ibo rgyus Yungoshes Makarjaninok. Jan Yang Spera Kakjanjik Kaltes in Yerangi BMI Bo, Nishush Tangasang Mangayotna, Tene Ibenangang, Zurmesh Taksrik Tangyampo, Manga Kak Petuanok. Chikta Jaktungi last chuches in Anga Ashkalas Yungches, Nispa Wo, Obesity Tangyampo, Jan Yang Zurmo Mangpuji Yungches Boinok. Kazuga Nyerang Yang Tostuga Zatspa, Diabetes, Hypertension Yang Na High Blood Pressure, Sumpa. This lipidemia tontakpo cholesterol le chat athunpo fatty liver kawo mangpojigina nga yonganok yang obstructive sleep apnea shkutasang ichos zurmogun obesity tang jan zurmogun nyampo yongkhani complication rek inok shkutasang ichosla ngatangi obesity ngostak choste ngatangi mitang sinanga yotkhan obesity bo classify chogoste inok
0: professor ranjan le mangpojigi nga mangpo jik zamet pa innang nge zukspech chit nyun cha meduk ya ika shitab shik cho tuba merak molduk pa dene karchi chik po man pa janyang zastrike jaste ya rgut yotkan guni jaste yang obesity yang na rumpe zumo yung shichis ino gale
1: ইবো টিওয়া মা খাকচান জিগিনক নাতং মংপো জিগিস হামা গুয়া জিম থুপচেস ইয়ুত নং মাজে মা ক্যালোরিস থেবো মংপো জিগ সাকচুগানক শিকুত পাসং আজি অবেসিটি ক্লিনিক নং আ নাতপা মংপো জিগিস গা মংপো জিগ জামিত পা জেরখানি তে সাম্বা ও ইয়ংদুক তেনে নাম আজি তে নাতপিস কুলার গুস চোচে সিপিয়া খুঙ্গুল্লা খুঙ্গরাই জাকতুং ইলাস স্কুল্লা টিওয়া চোয়াচিক নাতপা গুনিস নিয়ে খারা জিব মোবো কোলামিত নিয়ে জ্যাগ্রি ইয়া হানি ইয়ং না টাঙাশি কোলাত জেরদুক ইবোশকোচ এসপেরাচিক তাঙেজারাঙে তুসচিগি খারজি দোনা মেদ নং নিজে খাজাস কাম্পো স্পেন না স্তারগা চিগু চোকসগুন দোনাত না তেনে ই খাজাস গুনে নাঙং ক্যালোরি মংপোজিক ইয়ং আনুকপা শিকোত পাসং কালতেস নিজারাঙে তুসচিক ইয়াতে সংমাঙা তুস নিসি খারজি মাদুন নং নিরাং ফিলোগা শিকোতে দোনাত না তেনে তেন্না জাম ক্যালোরি ইয়ংস্কার জুকসপে নাঙা আসাকচাস ইনুকপা কাবো নিরাঙে লামোজিক তাঙ্গ্যাম্পো মেদ খান চোথুবা শিকোত পাসং ইবো শিকোত চিক তা নিরং এটিভা নিসপা ও জন লাস কাজুক রিগ ইয়োতে এনোক টিয়া জাসপা শিকোত পা অবেসিটি মান পা নাতং এ রিগুস মেত পা জুকসপে নাঙা খারজি সাকখান্তং জন ইয়ং গুরকিন রিগং ইয়োতে এনোক খাকচান চিক জন ইয়ং গুরকিন রিগং ইয়োতে এনোক খাকচান চিক হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম খোরং বেজাস্তে অবেসিটি ইংচুগানক ইবো রিগুদে জাস্তে ইং খানজিক মার্টক্স অবেসিটি মংছাবো ইবেজাস্তে ইং আমানক তোতাকপো অবেসিটি লুমস এসচি দিনাংনে গ্যাথুক নেশচুজুর ngabo ইবেজাস্তে ইংস্তেনক
0: ngatangai rumpe zumes kola jalta salinjik tanganok ngatanga jikspa bo michimi chitpeka metpainok machat junu tang thu guninang yotenok tene khak sose nanga jikspa gun skola jik mola jatna
1: কাসালে তা তে তুস পোবুতে ইনোকপা নাম গাতং ইস অবেসিটি ও মি ছুকপো তং জোরদান জিগি এস্তাকসি ছুলাং ওনাত পিন তা গাতং ই ইউল তং গাতং ইস চিচুক সিনাং আ অবেসিটি ও তেজাম নাদিয়াম সোকসি গিউরতে ইয়োতে নো কবেনাং আ গাতং ইস চিচুক সি জুনশকেস থুগু লপটাশ কিউত খান টাংসমাং জিগি নাং আ ওভারওয়েটি স্কালাস্তং অবেসিটি ইয়োত খান ngonin জিগি নো ইবোশকোচ স্পেরা তংপোবো তা স্পেরাং ইসপাবো নাতাং ই জুনু ফুমো গুনলা আশ্চিচুকস এরগুদলাম গুনে জাস্তে ইয়াং তুমস্কো গিনাঙা ইয়োতখান জা ছোকপে খারজি ফাস্ট ফুড জুকসপো তুস মংপোজিক মাকুলা বোরসে সি জাস্তে আশ্চিচুকসি ই রিক্স খাগে মিটাং স্কুন মাঙা অবিস গিউরতে ইয়োতেনো তা থুগুন তারমে লোছাদ লোন খান গুনতাং জুনশকিস গুনে নাঙা অবেসিটি রিগাসিনিয়ত খানি জাস্তে সকালাসপো চি জুঙানো জুনা খোঙ্গুন অবেসিটি তাংয়াম্পো মিছে তুস ইউনজিং জিগ ছুকপা মিদুক খামে ছানো কবে জাস্তে খোঙ্গুনে নাঙা অবেসিটি তাং ডেলিয়ত খানি জুর্মো স্পেরনা হাইপোটেনশন হার্ট ডিজিজ খালমে জুর্মো চোকস মংপো জিগ ইয়ংসিচেসেনক ইবোশকোচ এসপেরা চিকপো তাসপেরা নিসপা ও অবেসিটি বো পোমো গুনতং তারমে লোছাত লোন খান্তং ঠুগু গুনি নাঙা সোসো ইয়ানক চিফিয়াজুনা পোমো গুনি নাঙা চিস্তং ই মিচে ফুস্তং স্পো পুচা গুনতং স্পেস তে সোসো ইয়তেনক নামা চুস টেস্টিং নে পোমো জিগ ফানচেস খুরানক পোমো গুনলা ঠুগু জোরানক ইয়ং পোমো গুনে নাঙা লোবান চিক সং টেস্টিং নে খুঙ্গুনে নাঙা মেনোপোজ ছানক শিকুত পাসং মিছে ই খাক নিসপে নাঙা পোমো গুনে নাঙা অবেসিটি ইয়ংচে সিংয়েন খা মাঙার গিয়া সানক মিছে ই খাক নিসপে নাঙা মিথ ইয়ং না জেডলো শাদলো গুনে জাস্তে তে ও মানপাং জান ফিসিওলজিক্যাল প্যারামিটার গুনে জাস্তে অবেসিটি কা আলথাতক বোরচেস পো মাঙার কালাস চানজি গুরানক ইয়ং চিরতং এ গোরগ্যোক গুনং সোসো জিকতং পুচা গুনতং স্পেস তে মাঙা শিকালাস চানজিক ইয়ানক শিকুত পাসং নাতং ইস ঠুগু ছুংতুস নে পারলা ইবো গোজুক চোস তে নক নাতং ইস জুক স্পেস চি দিস কোরলা ঠুগু মাখুরা সং সঙ্গন লা পাকস্তুন মাচুয়া সং সঙ্গন লা কাউন্সেলিং লেন গোস তে নক ইয়াং ঠুগু জোসেস খুরতে ইয়োদাচিক ইয়াং মিক্সালে ঠুগু জোস ছার টেস্টিং নে নাতং ইস স্টোবজাস চানি খারজি স্কোরলা মাঙা শালতা সাল গোস তে নক শতলো জেরলো গুনিকা ইচ্ছেস মিচোচেস ইয়াং মিট লাইফ ইয়াং না রংলো জিপচু জাঙা নে টুকচু পারলা স্পোসপা ইয়াশকেত ছাচেস চানে সেম্বা ছিনমু জোচেস করলা জালতা মাঙা সাল গোস্তেনক নাজি ক্লিনিক গুনতং জিপসুদ গুনে নাঙাং পোমো মাংপো জিক ঠুগু জোর ছারাচিক তা নাজাল দেমো থং গোসমে তে ফিয়া জি জাঙিন ডো নাং জাত জের খান মাংপো জিক থং শিকুত পাসং ই চোকস জেরলোপস ইয়ত খান গুন মেত খান চোগোস্তেনক পা নাতাং দেমো থং চেস চিক পে ফিয়া নাতাং এ বডি ওয়েট নরমাল ইয়ং গোসাত জুয়মানক ইবো নাতাং এ ফিয়া ফান্তোকস এ থেবা জিক তাং নানমা জিক ইনক pantoks atsangma sangsa chanbu ngatang zugspo metabolic disease yangna juchesi zumo mangpo

0: jikne shkyop stebor thoba nok. Yang mi chi kamzang jik tang yang po puthup chese nok.
1: Yang ni sambe na nga jismo bo nam nga ta zir na rang na nga jismo churches, healthy churches, yang te sang ma jismo jiki churwa yung ama nok. Dr. Ranjan le ngira zukspech chit nyu ne ka jik mola jat na nga ta nga rkyu si nok chit nyu ncho chesi thap soso yo te nok. Tene healthy weight loss tang unhealthy weight loss yang kazugar chit nyun choche shik yote nokle.
0: Kasale, ta weight loss yang na zukspe chit nyun choche si kage na nga tsangmasang kakchan bo rigyun tute shtanji borches po inok. Nge rangi zukspe chit bo lunjak nge sumi na nga nyun cho tuba nok inchikyang. Spera tsangmasang kakchan bo rigyun tute shtanji borches po inok. Inchikyang ten nasting ne dunjak chik ngi sinanga zukspech chit po yangshker paranok ta ibeka ngeja tewang shes gostenok chit ngun song testing ni yangshker parches po mangash kalas chanjikinok shkyot pasang healthy body weight kazuk ngerang imola jatspa tebo makhak chanenok obesity mouse pe tu sinanga yongche se shken gun chawane met khan jo gostenok ngaji jipcho dinanga rgus chakan nangjin ngaji mc clinic ka mi his geril danika prescription chokhan benanga ngaji ngerang guni diet dinanga nostul chirik charuk tebo rgus cho che se sundus chano ngerang e zuxpo kolche sinanga nostul chirik charuk yang tebo manpa ispera ngiskui jaste obesity yongste inoga zerkhanbeka Shtakchat achuanok, yang ibe nanga hypothyroidism bo yongtak sijik inok, ibe pia smashcha digang yunganok, kavijas tiang obesity yong chuganok, inshkyang ibo ma nyungun inok. Shkyot pasang zukspo tangspo borte zukspo shchit nyungun chochespo, lda tugi nang loga, daksa yotkan zukspo shchide nangne, gyacha shngane shchuzam nyungun chochespo a thigoste inok. Iboa clinically significant weight loss YouTube chasenok. Kaveka ngatangay migyul borgos tenok. Sperang ispa wo ngerang is gosdum nang jin jaga calorie lenches po kilo ngapkya nyunga tang tuban na tene ngerangay dunjak achig nanga zukspe shchit kilo phet nyun chotub chasenok. Shkot pasang ibo ngatangay weight management fia migyul yungos tenok.
1: Kasa, mi mangpo shike moltuk Zukspe chit nyun kule jo gosanok molte yang ngirang yang lapcha salarak inanga zotpa yung goshis ibe tushik lenanok tushik tangos yang chatmetla borgos chezena tebor tanji inok yang ngirang suin kazukshik gyurchesin nge chi tontaka chi gyuchanjige pia zukspe chit nyun chwat yang sujige pakstonin TPS chit nyun chot ya nga janma jige zera rak chit nyun cho goshes rak mizir chis innang nge ibo cho goshes yot rang zukspe pia zer goz.
0: Tantan la, tangatang e ibo samba tangos, tagline bo gyutsan gulog jige pia ngatang e weight management chuma goz. Ngaji clinical lab khan obesity natpe sample stung chik lakzamika jibshot chokhan guni na nga ngaja Tongchisla, Tsangma Sankakchan, weight loss dubdas tangspo wo, te pomoguni nanga yongduk akagunis, tugu jori ringsla, mixali koslak jigrang, gon tubin samte yongat. Ta ibekane tagline kazukshik gyus charukjuna, nerangi ibo gyutsan norkan jigipia, chosteinok. Nerang demo tongos, nerang rangjin la demo yoteinok, inchkyang, nerangi ibo gyutsan norva jigipia, chosteinok. Obesity wo zurmojiginok, yang ibo metabolic zurmojiginok, kavi. Jaste zukspe nanga jan yang zurmo mangpojik tang shkalas mangpojik ben chuganok ka vejaste ngatang mi che thun gyur chuganok shkot pa ka vejaste ngatang mi che thun gyur chuganok shkot pa sang gyutsan ospa ji gi phia chwa jadang kaltes ngerang is ibo ngerang te koslak aldemo we nanga shung chugin chikpu samte jona tene jakban chigne kule kulia te semshuk stang semstops po met khan chanok yang thugu jig jor testing ne te wo shmilam chukshik lusha senok
1: kasa tenna bo tu senok nam pomo jig thugu jora jig tang ya lo cha cha jig tang nirang ananga rang shuk chenmo yongos thugu gun chipe phyaman pa rang e semdum lentus lasir choches ta rang zukspa jox choches cham sing nerang chwat nang khamjang chirka jige nanga yongos te ka ngira chimola jadin
0: kasa kasa tan tan la কাজুগিস ইয়ে স্কুল লা জুসপিন বা গাজে অবেসিটি স্কোর লা জিপচোত গিয়া ছিনমেল দানিকা চোখান বে নাঙা পোমুগুনে নাঙা অবেসিটি ইংখানে রুছানে স্কোর লা ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি তাঙ্গাপো লাস চোখান বে নাঙা গাজে ইবো গুছান ওসপে ফিয়া চোজেস তাং মিক্সালি মিড লাইফ পিরিয়ড নাঙা মিছে বারে লোগুনে নাঙা জোস জুস্তে ইনপিন গাজে আর গুস ছাকান নাংজিন মেনোপোজ ইংখানে স্টাক্স গুনে নাঙাং অবেসিটি মাঙা ইংটুক খুঙ্গুনে নাঙা সেম্বে থাকনে ঙংটাক্স মাঙা ইংচেস তাং মাসলস মেটখান ছাচেস মাসলস গুনে নুসপা ইংমশেস কাওয়া সার্কোপিনিয়া জুয়ানোক অস্টিও আর্থ্রাইটিস তং জন জুর্মি রিক্স কুন ইয়ংদুক তা ইছামে নাঙা গুর্জাজিক চি খুঙ্গোস দুক জুনা সেম্বে খেরসোবো কাবে নাঙা খার্জি স্তোপচান চুচান ধুঞ্চেস তুস তুসিকা লুসাল চেচেস তং তুসিকা ইঙিত গিয়ালা সালচেস
1: কাসা টং পোলে থুকজে ছে জুই সাং স্কুলা মা খাকচান চিক নাতং জুনু গেল খাপ চিগি নক নাতং লাগা খামজং চেন মিটংস ইয়োতে নক কাসা ইসুক লাপচাচিক ঠুগু গুনে ফিয়া তে ঠুগু গুনে আমা গুনে ফিয়া খামজং চানে ঠুগু শিকনে খামজং চানে জুনু খামজং চানে জুনু গুরচেসলা সালাজাত না
0: কাসা ইবোতা মা খাকচান জিকিনক গোমাতা ইবো হা গোগোস অবেসিটি বো জুরমোজিক ইনক ইবো মেটাবলিক জুরমোজিক ইনক নিসপা অবেসিটি কা আলতাতুক বোরসেস বো নেরাঙাই খাংপানে গুজুক ছানক নেরাং ইস কালতেস গামোশ কিতপোজিক জাচেস ইননা তে গামোশ কিতপো বো দোনতাং খার্জি স্তপশুত চানজিক দোনতে চিগোস অবেসিটি মেটখান চোচেস্তং মিছে ফুটস্তংস গিয়ালাজিক ইংচেসি খাকপো জাকতুংই মিছে ফুটতংসি লাসিনাঙা ইংগোস ইবো লদা সুম জি নাঙা ইংস্তে ছেন জেরতে ক্যাপশন কোর্স জিগি ছুল্লা লুসমাগোস কালতেস তেজুক ইন্না মুসপো রং তেবো ঠাংসপো লুসেস মানক নিয়ে জুয়াত ইয়াং নিরাঙে টাংপো মোলা যাচপা ইবো তেজুক লাস জিগ ইনক কাবো নাতাং ইস এতুস ইউনডিং জিগ ছুপা লুসু গোস তাইনক নাতাঙা জিক্স তেং ইনক ইয়াং নিরাঙে ঠোসাং থুগা যাচপা শিলো নিসাং খুঙরাঙে মান কি বাত ডিগ্রি মে নাঙা অবেসিটি তনসাবো খাকচান থিয়া যাতে ইস করলা মোলা যাচ শিকোৎপাসাং নাতাঙা ইবো হাগোতে নাতাং রাঙে মিছে নাঙা গুর্জা জাংপো খ্যংস্তে জাস চুচান ছাংমসপো জুসপে ফিয়া ফানপো জুসপো গুন মাঙা কলচেস লুসাল যাচেস নিত গেলা সালচেস তং নংমি ছংমালা ই লোপসপো লোপসুকচেস ইবো ইজুকসপেরাজিক ইনক কালতেস সুজিক থালতে রোমপো ইউতনা তেনে তে মি ওয়া তাগিস কাম্পো যাচেস তং নারাং ই মারি নাঙা লামখান পরাঠা তং পুরি জেন জেরখানে সাম্বাও মাসালা নংছং ই থাপচং এ নাঙা খার্জি স্কুলচেস ইনাঙা গুর্জা ছাচং জিক খ্যংগোস তাইনক ইয়াং ইবো অবেসুজেনিক এনভায়রনমেন্ট এজুয়ানক বা
1: প্রফেসর পিয়ুষ রঞ্জন লে নিরং ই ডিগ্রি মেনা থুশেসপা মা মাংপো থুকছে ছেলে
0: নিরং আং থুকছে ছে
2: দক্সা নিজরং ই ফাইট এগেইনস্ট ওবেসিটি জুজি কা দুস্তুরি ডিগ্রি মজিক সানা জাতে ইনপিন ডিগ্রি মিনা থুসা জাত খান কুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দিল্লি নাঙা প্রফেসর ডক্টর পিয়ুষ রঞ্জন তং আকাশবাণী থুসমি গোরা ধবন লাল কুন ইনপিন ই ডিগ্রিম বো আকাশবাণী নিউজ সার্ভিসেস ডিভিশন নি ছোকস নে সঞ্চেসলা ফুলতে ইনপিন ইয়াং আকাশবাণী লে নসুল দেখা গে ছোকস নে লাদাখ সিস কাদে নাঙা সঞ্চেসলা ফুলতে ইন স্পটলাইট

দশমীর রঙে সত্যি পি সত্তা ফেলেমেলু কিশোর কুমার তং আর ডি বর্মন নি সানাজাত লুর সুমকান তং লুয়াং শ্রীকান ইন পিন আর ডি বর্মন কসতা জানবাস ফেলেমেলু মহর তং সতনা সরগম নি সানাজাত লুর সুমকান ইন্দিবার ইয়াং লুয়াং শ্রীকান কল্যাণজি আনন্দজি

0: dakhsang ge jarang e lobjang serap tangyam po junglu bo sanajas diring e tiwa tilani dik rim bo siring dolkar khong basgo gam yul na juk sa jateno khong tangyam po e tiwa tilani dik rim bo sanchesa polin sankal hanges diring e gam yul pe skaloni dik rim na nga skundon pa siring dolkar khong basgo gam yul na juk sa jateno khong skela jatyo tene changmya sang sungol na siring dolkar le le lun tin kai gamyul pe skaloni dik rim na nga thushes na gasur tangyam po juli jun kasa ju
1: Julie no no le lumchin gai na chala jat kan changma la ngi chokna Julie nga iskap sarchas pula ju Julie
0: kasa chiring dol kar le teni ta nga ta laks nurge na teni nganma na ta spek teni daru nga ta laglas se tok pe ka ju ji po da sang ta jat ji ta yo te ino kasa ju ina yang te na nga ta farbuk rek shkyo da jat te no changmya sang sungol la chiring dol kar le ra ka juk shik mo la jat teni dakse nga ta tu se gos dom nas tu ne ta daksa nga ta laglas gun kheni ju go shes po nga ta laks pa mixal chose juni po mong ni pya cham shi nga ta gos dom yo te no kasa ju
1: kasa no no le ta lagla shi se du go shas po ta ma na khak chan ni no pa no no le kasa ta sa yang thang ma yang lagle ni na khon ji na inok le ta yang ta jung ji na ma se ge yang ta pha mes pe I lagla skun Macho amana phang sas pali dasa tayang gurme ni ang ram sale no ini yang labja de zug mana ma po sal pasan ta dasa yang junu ni san za de no tani ama bo mo chang mai mana chakla jang ra ngen ka jang ra dot pan nang sin jik chen jik na ino he no no le
0: kasa tu na ngem po sin ror kale ta dasa nga ta yang ama jang ro sos pa jun jik tang ya tu man pang yang ta junu jang ro sos pa jun jang ro sos pa ma mang pe ngi ta chakla za da za tu pa in nang ta ngata yang yi jang jok sospa ngoni lakla se tokpe ka gazuk shik zade nino ina yang kong sa ngata ina spospa sa le kong lakla sos zade tsong sos zade no akasa
1: daksa ino le nono le ta su kalin thaga zade no ya le kalin thak se no le su thak thaga zada no su yi tigma kya ba zada no ta su yi yang skos tiz ta mana ko bucha bo mo chak ma ya le daksa chakla gyala zade tupa le kasa nono le
0: kasa shkut ta yi ngata dirin kalin ji ngata thagin sama zada na ta ngata yang lakze laskung sokhun na ruh sok salche si ngata yang ina nga yung duwa kasa
1: kasa nono le daksa nukon taksa tucha sangma sala nuk ya le gwar mene chokda laklen zat kan sangma ta yugo shik metke ghe le sangma kene nuk hala le daksa yulu la mana yang teling di zugang sal duk ini mana lapkan berang yon na laklaskun mana ta yang zuga yarki chik zatin jik na inok pa ya le hala le Tastong shuga maza da yangata ansang zat go shad ma khaksa ni no pano no le.
0: Kasa. Kabu ngata yang ngata na tani stanjik thaga zade na ngata na na e phyang ngata phan pu nang te os kyo deno kasa.
1: O ni no le. Ni na ta stan bo thag shes na ya le ta ta bal jang skya nga cho cha na ta ngata gazuk shi ga jang design ji gazuk shi go na rang thak kan thak nya na ta mana skit po no pano no le. Mana nga o zat kan sang malang ye chok na mana thuje che ju dia le su zat thub na halale.
0: Tuna ngyang po ta daksa ngata yang tena stan chung tsok za de ka bonga ta yang motor ko long ni sidi ngoni ka sal che tsok zat kan yang yong du jur pat te bang yo tena ka sa
1: yo dole de zo yo kyar le mang po de no le ta guru po mang po chose na so so so so ta gar ung sa za din jigi nok pale o dong gya la du gya le ta nga ta ka cho de zo khursa nang chung te ri gyo na mal de mo minu le khursa la la mo cham nga ta te le gi na khuri na so chap sa le juksha nok le de mal de mo du pa ya le o chok zan na ya chang ta lag le sik ta chi zan na no no le chang nga ta phan tok sing me ni chang no skel jing cham nok le she se du na ha
0: skel din ben tu na ngyo pota is pus ka un de ni ga juk sik nga ta ta dik jik zada no ta dring nga ta kalin jik ta ga zada na ta po ta nga ta te bes nal ma na nga ta skut pa un gos te te bo ga juk sik nga ta zat tu ka sa
1: ka sa ta kong na ngyo sang kyo do le ni wo ma ti ling un na ta gon me chok na sa le do nga ta kalin ta kan me ni ya le ta yang kong ama bomo changma jat kan bo nga jus tang sen ya le da suri gi zat nang ni ta su nyo se kyo do su nga ta gol me ne chok nang yang rog rang rang mang thobe do ma ga laglas pu chi cho nang tharkel jik jan namal gyala nok pan no ni bazan na yang nyo sang gyala thop tuk pan no le ga su kyo nang le da san nan ma ma na san te nang na chok jo de no ya le ga su kyo nang ra pa san nang
0: ka sa te nang ta yang chon chok sang ta sa do ka sa de
1: ka sa le chon no ma thik yo nok pan no le nan ma ma na jis dan tang cha si phi ya le ga su go go na yo de nok pa le ka sa
0: te nang tsirin rol ka le ta da sang ta ja luk tu ro gup chuk chik nga ta la jung kor bi na nga mang chang ta sal kyong zat kan met pa no in na yang re pa ngis pa re nga ta yu la mana met ju sa stan tang cha si re pa ngis pe yo te no ka sa ju ti os kyo da chik po ta ngena ka zuk chik ju ni nga ta ja luk tu ro nga ta sal kyong zat go shes pa nga ta la la zat kan mu ni phi cham si pan tok spe ka na ka sa
1: kasale mana durobor go shas poni mana khaksani no no le de kana ata bal bin san go yale ata mana chi mi bin tale balang bor na oma no go yale ni luti no go yale jalut kun lugi lut kun ta taksa mana me jena yol le ngaje yul lang shalkan dugle da no ngara ta me dia le balang yo dil ngara ta yang yong go shas khaksani no pale de ni ata cha son mai ban na ata lut pun ngata dina kam cho se taksa ngata thobang me no le ngata na lu chu go shas ma khaksan duk le ngata na balang shal go shas ma khaksan duk pa no no le kas ta bal bo yo na ya le ping pe yang mana mana de go te san chos mana de mol de mo dak sa chong yan no pa ya le o zung ngata na bal yo na o de una khong shab jang sal duk pin ta ngata da lu gre chok re ta khong ridak chok ta ngata chan chok ta te chok so ya le ne yang khong design tang se ping ping cho se mana de mo cho se yo ma min wa le
0: kas kas
1: o de una mana lewa dukle ko mise sasing mane yocha minu pale jonani
0: ta tena ya ngata chi chi zade na ta bari na ngata zangan ju je singa ta jalte gyon dukpa te bu kazuk shi ngata pya zada no kaza
1: do ta daksa da mang se bal ta jampur de mo yong dukpa ya le goma ngul na chebal zin jin na shak shak yong chan ma no no le ne shak shak pa zuk ba se na shili na zu chak tena no ya le de ni so so pya no le til ba ostin kyot kan zama zu pes ba le de na ya yong chan ba le bal sina de ngata shagar chok skar pu chok shi ya le jal chok le de un izu ba zuk chose tsak tu se tenjan le lena phe chokla ini deni jam po khrang so so chap borsan no no le o zuk chose pheru le ini re stinkang la kan shu phlak shu phla cha chok se na so se banian banian ni na tang chan le bali tro tang chan min o ro nga ta nam bu jar na ya le man rang thung chan min no no pa man sang sang duk chan le o de bal bu gya long chan min le kase o chok po yoda na nya po phe se cho cha le de mon chan ma le lu bal gun nyu a ching na nya po jing mo duk sam ta na nyu sal go sam na go ya le jing mo yot kan bo sing ki on chan le ta pi juk juk yot kan bo bal de mon chan le ma jam po nga ta thong se juk juk chi duk sam na go le bal nam bu juk juk na dan de del de mo cha cha ne ya le ma na jam po de mo ma na kar sang ta nga da kar po yang de cha go na po khong na ta kon chas kun na de mo cha me no le ta ta mar pek chun sam na le ko marpo mana nakpo yo na marpo mana do chamen le dina sata sete song basan ni marpo mana do chamen le karsa yo na kazuk shi gosin sam nang do da nok le marpo tip tip dezuk le
0: inang dembe nang ngira mol kan ngzo lang an manga ta nambung ni na yang sapik thago zok za de yang dese na po yo nga za tu kasa de bu nga ta yang jang thunga za da me zok
1: de tapik jang thunga me no ya le ni nakpo bola ma se thung sang sen nok le dina sata sete yo pasan nambina nga chostik yot kan chok shi shi lushan le ini nakpo cho se minimal chara ong chamen nakpo cho aching na ngyam po borong cho aching na ngyam po de na thung chan le marko war po do chan ole kasa
0: sirin dor kale ngan man nga ta yang mang cha nga ta yule na nga snambu nga ta chon tang kan chok ma mang pek juk sat pin in nang ta dak se tuzla skon mori chok sik sik to kasa ju ta te thok pe ga ngina ka juk sik molin nga ta i chok se laglas ngunang nga ta gamyul panguni zadin juk ses biga kasa
1: daksa hindi garaba khere zire na oru khuri na khere tang duk pale thugu sangma nga ta aba ma ngul la so sha na de sangma chu ma chu spi ni thugu ni ta hindi garaba khere da ru khere ta chokan la khere zin khere du gale ni khu ta mang po ans kole do hala te za pe za tok ta si tong ta do pale mang po hala ta yang nga ta na so na thik duk pa no no le ngani ngana swel le
0: ta tu nang tin dor kale nga ta yang te duk shik mol duk pa ta nga ta yang jang spo nga ta bi se yong duk ka nga ta son bo ka sa lak pa gust duk ju khani jal tek ngan ma yong duk pa in na ta dak sa nang ngan me nang ta khat po ga juk shik lep te duk ta dak sa nga ta bi che duk che ngun te ngun ka ka sa
1: dak sa ma na bi sa me no no le de sa na ni chi se le jang spo ga ling me de na chin bi ruk pin ba ya le ta dak sa rang ta ma na bi a mi nu pa le ta nga ta sa goma chos pa de na ngyal ba se dak chuk cha le so se sing na
0: thu che ska
1: ole thu cha thu a ching nang ngyal la jo se mana chu kar po bing bing mana thu cha le na ta tok po jok la yura jok la khere mana ngyal ba se dak chuk se thu pa sang ine del ki na yang phing ril tans ba le inil de mo cha chan ba ya le de mi ni de sana ga re thu man da ga in bi na rang la skyo ne den nang de sana bi ru pa no no le ga re mana tal la pa sang ma so ko son tele tal don sa gu se ta ta nam ra chi ton khuna o de un mar po son ton dug le nga chu jana le
0: ka sa
1: dak sa ta
0: dum in nang ngan mang nga ta chu chi si sir ka bo yong do ka sa
1: da ngan mang thu met pina ye le thu ta thu tik dug pa dak sa sik cho se thu met zo ya le ni de no in do le ni ma na shan ma jang sung dung se tang sa de de zug le yong dug pina le
0: on le
1: de ni de thik ma zo zo la zo ru pa le nga jang jang se po dang se yang ping du de na yang mar po dang du yang mar po dang se ping du de na দেল তিন নাক পদাং দো গেলে এনে গাড়ি রাফুনি মানে লাগ লাগ দিক দিজুক দিক অর্ধুং চারে ট্রাল চারে অং দোকালে এনে দেখুন ট্রাল আঙিয়া মে পেঁয়াজ ডক ডক ডক ডক মানে লাগ লাগ আয়ং দোকলে
0: ও রং দো তুং নো নো ইয়ালে তার্গে ছানছিল দো না নো ইয়ালে মানে ইয়াং নাম্বু জাম্পো নাল দে মো ছা ছান ছিল ছান ছিল ইনা তাংস পালে
1: ইনি সেরং বোমা তাং ছানছিল তাং ছা দেল তিং না ইয়াং সচি গ্রাং সো তাং সে না সো না ইয়াং মান আর দেমো ছা ছান নো নো
0: নাতা বিচেস দো
1: ইয়ং ও বিএম নো
0: লে লাপা বিচেস
1: দো বিচেস নো মে নো ইয়াং মে নো লে
0: কাসা
1: ও দুল দেমো ছা ছান নি আলে কাসা
0: তা ছানছিল পি কানা নাতা ইয়াং তেবো কাজুক সি গস্তু নাম্বু চি গি পিয়া গাজা চি গস্তু কাসা
1: তা দে গানা তা তা কেলো চি মিউজিক চক রিং মানা খো চে পাক্স পা খোলে না তা স্টার গা কোর্স না ইনো ইয়ালে দেনা ও রবো নাতা থেলেক চক সি গিউক চক সি না তাংস পা এনে খো খা তিক জাম সেনা খল চুকস পালে বাবাব সেট কো বিং বিং খল চুকস পা এনে খো সেট কো বিং জানি আলে
0: কাস রদুং দিজু কান্তা গোসা মে
1: চুকস চান চান খরাং তাস না দিক দুলে বাংস বরে না ইয়ালে খল চুকস পা দক সি গ্যাং সুসু ইয়াং অল তেমে চার পা নন নলে
0: কাস লোক চে দুক চে
1: লোক চে সং চান দুক চান মুগ
0: জে জুন কো জাং জিনি
1: কো জাং জিনি নি চু জালি নক পা হালালি মানে গ্যাল নক পা ইয়াং হালা ও দু হান লং তাং দুক পা লে স্টার গে চান চিল তাং চান জেন জি দক সং তাং দুক ইয়ালে এনে ডিমো গাং দো তুক নো নো ইনি ডিমোগে মানে এটা জিন দক ছাড়ু গেলে ডিমো আছো না লাচু আছো নকলে মাস তা সু ইয়াং ডিমো পা গেল বিং দুক সু মাস মে বিং গান গাং ইয়ং দুক পালে কিলো নিস চকসি গা নাম্বু চিক সসে ডোলে ইনি আং তা চাপিক ইয়োদমি ইয়োদি ফারাক চিক ছা ছা নকলে চাপিক বিং চাস পিকা
0: ফারাক কোদিনা ইয়াং সোন ইয়োদমি ইয়োদ পিকা
1: ওই যে কান ছা নকলে সু না গেল বিং দুক সু না বিয়া মি নকলে
0: তাতে পি আং তা মাং আরি খুং গোছে মা খা ছাস কে দেখা
1: যায় দেন চি দান কো খরাং দোদ গোলে খরাং মানে ডিমো খুরি দোদ গোস পালে ইয়ং খাম্বা ছংমা ইয়ং গিরজা খং সয়ং দক্সা সেমেনা সং সিং মা গোস্তু খালালে তেনি মানা ইয়ং রদেমো রদেমো ইয়ং ডিজাইন মিন্ডা মিন্ডা সালে ইয়ং খং মানে কোজ গো সং মা গ্যালা সালনা মানে মানে দক্সা মানে মানে মানে চাং পেনি মানে কামি মেত পাসাং ইয়ালে সিংকান গুলনা মানে গ্যালা দুশান গলে তে চাং সিগি খাম্বা সিগে দিয়ালে খরং চাং দেমো মিনি মানে দাং দিরে মানে মানে চাং গোর নাং মাং পদুক জেসেস মানে মিট কে গেলে হচ্ছে দুগনা মঞ্জ মাই ফেদা শান্তে দুপালে ইনি সিং বয়ালে গাতি সিং মালচাং গুনি কানা স্কোয়ান ওয়ালে মালচাং গুলাস কোনা বলমো ইয়ং চানজে দুপালে তা ওর উন মানে গাতাং না ইয়োর না ইয়ং মানে ফেদা নকন নলে দেন মা ইয়ং গোছেন মন ওয়ালে স্কোস তাংস কানে গাতাং চকচে স্কোস মালে মিন্ডা মিন্ডা মানে তিন সুম তা তিজু কস কুজু স্কোর গুলে দাসা রিম্বোচা পুলসাসি জুকটি উকটি চাং মালে তে চক চাং মায়ালে খোঁ বুছাং উনি স্কুয়া জাত তো খালা নো নগুনি মা গিয়ালা নগয়ালে
0: কাছে জুতে না চকলা তাই আঙা তা হাচে জে রিক্স পো মাং সাং তাই আং জুনু মাং উনি জাত তো কাছে জু ই হাচে জে তো পেকে কাজুক সিং মলে
1: দক্সা তাই আং ইনা জু লাকমান হানা ডিজাইন দেমো দেমো তাং সে আং লাকমান হাজা সাং ইয়োদ নগয়ালে মিশিন আং হানা মিশিন আং দেমো ইয়োদ নগলে তা কাজুক আল হানা ইয়োদ নগয়ালে ইনি ডিজাইন আল দেমো ইয়োদ নগনি গুনি টেমবি কামা না মানে মানে ইয়ালে ইয়ংগো মেচা সিং মানে মেদে নপান নলে ওদে সেসে দুগ গোশা জিনো খলাব গোশা জিনো ইনি গাতা জাং জাং না গা দুকসে গন্টা জেরে ইং ই টেম্পিং আ চিং নাং ইয়াম্পো চাপ গাতা চোস তাং না রাং রাং গুজুরান তা রাং রাং গোজ না চো চাসং ইনি ঠোমা খের গু ইয়ং না ঠোমা খের চাসং মে না রাং তোন বো চোসে দুক চাসং লে ফাম রাং থাত কান জে গালাসে গাজুক ডিজাইন জে গোন নাং গোন তাং চা শানো পানো নলে
0: ওনলি স্কেচ কাসে জু তিও নাং ইয়াম্পো সিরিং ডোর কালে তা গাতা ইয়াং জাস্তা চিক চিক তে বো গাতা ইয়ং দো জু মাং ছা গাতা দাকসা স্কোরিয়াস পা মাং পোজি কি ইয়ং পাসং না তেবে কানা গাতা ইয়াং লাকজো পাই ইন্দো ইয়া কাজুক সিগ ইন নাং গাতা ইয়ং গোস পেচেসি থাপসু গাতা জিক্স তো কাসে জু তে তিং ইনা কাজুক সিগ মলিন তা ইবং ngata yon tani sulji ga ngata lena jadi ngata su changmi ngata yang suskyob jadi ngata jadi jukses bitok pe ga saju
1: ma nga chani no no no le daksa yon tan ta yon tan mana masil gan jik metke ga yale yon tan sil sil de gomdo la last hobe na zen nani thopcha sang kaspon ga yale lagla singyam pu za pik te se yang ngata chuen samkani dot pa yoda ching na yang pu ta chos tang na chang phungchas mane met kya yale mane mane gyal cha cha sing meni chang cha cha men yale ta ye khachu gyang le goma sing kan chot min le nga jena sing kan chu sel ting na sipa song le sipa na yong sa yang sing kan chu ko hati dang du le ta ne kasu skit pa men le skit nga me nga ta kit pa du sa ma ga le
0: dembe
1: hala le la la kwa shi sa ta sang kwa yang la bo jun met ko pen shi song te sing na yang ko hati dang mission music on star dak sa ko mane dinne ka khona kuri yul la dukse dinne ka khos kama ichu no yale
0: dembe na ngata stixo shinkan sikpa sikkan yang shinkan ngula ngata yontan met pamin tene te ngun ngata yontan in ju sengan ma ngata ju sengdu kase ju ko ngata sempam skot gos met pano tene yon lakzo ngun ng rignas chu na ngata rignas chik chik no te te osko da chik po ngata su sang mi ibe ka laklen zat go ses po ma khachan skot no kase ju tu si gozum na ngam po kasa sering dol ka le ta sting juk pe ka tene ngira ngata san kan langyas gamyul pangul la kazuk shing molin diring laglas chenmo chungse chijik in nayang kang tang kang la jang nang te tang te la khaj ju se nga ta jang se she se jug go shas po nga ta nang ji gi pya cham shi nga ta khak chan ji gi te no yul ji gi pya cham shi khak chan te no ka se ju
1: diring ne no no le yu ma na ya le khak chan ne no pa no no le yu she go shas po khak chan ne no she se dug na yul la ma na phancha shik mi ni zug shik chacha me no jang e yul na shinkan ji gi na shinkan ne shing zo ji ge chokan ji gi na diring chi ma chang na chi mayong na denne ka lagor song te chuang yan cha jin ong le dirin cham po tang kan ji yon na khak chan jik cha jing ne yang po mandik sha sing min do cha sik che na kam jik te ta kho fitting fitting cho go sha sik yon na cham po pila ga khel san ong le to ang dor le da nga da ko tang kan ji yon na kho chan chung un ji kho ma chang kan ji ta kho yang mandot kan ji ke mindik sha sik cha na sing kan bu chap khel yan le nga da yang wo she khwa cha go me kya la yu la she te dug na yul la shi se duk go sha to ta ma khak san yin cha duk pa no no le yang lak zo chinang chiang he le chinang chiang nga ta yul la yong go sha nga ti ri sang kim je la yot go sha nga ta ma na phe da san te no pa no no le ja e piang e no ya le ja e pia ta ma na ma na ma na ta nga ta di ring kon lak sik chema kyong nga ta phalan ding me di ma ne sti na mi nga ta du ba me no di ring a ti thung la dak sa go se je na nga ta di ring thora sak pa nga ta bazal la yong se ja thak kan khu re ja de chos bola chem se thora la shko ne ta nyan duk le de chos shi gyong nyan po dong gyal anok pole thore sitan le dezam che ekdam tangja me nokle pene thaba dang nang thop chas ka spon nokle tem ji ka matang gyawa phep sanang chak chak dikis no thome ro ja thu as kon gyal anok le ja chos se dugna de pm mana mana mana she se dug go chas ma khak san ne nokle suna su sang mahlab kan yot na hlaba jat she sa jat she shuk se duga jat eni pheda mini chang noksan jik met kyak le
0: kasan no dembe nang sirin dol kar le de yula zo yot na ngata cha phan ju yot sox la dring yul ji gina ra nga ta ses ga ji nga ta mi ji ga yo da chi ko te te mi bo nga ta yu nge da mol kan sox la tang po ta yul pa ngis pa ta shang kin tes ngun la nga ta phan no kasa ju ti os kyo da chi ko chang mi ibe nga ta lag las ngun she se du go she sa ngyam po te ni lag las ses kan ngun la nga ta sto dra phul chas ma nga ta su sang me thuk ka shen mo ji no ka be ka na ko nga ta spos pas kya da no kasa ju kasa sirin dol kar le te ni dring ge rangam yul peska doni degree minanga tusa jate tusi gozdam nastuni ngata laglas bo shese du goshes po cham shigi thukak shigi in mimangsi te teo nang del te jipsan molches da tuje chejun kasaju
1: jule no no le
0: daksa nge jerang is string dor kartang yam po tibatilani degree bo sanadzat inna tibatilani degree kuntang yam po diring e gam yul peska doni degree mi tusot sangdu nga gonspa salazat jule

0: yonu sangis koron pepsne ngati dampi chusmo yang skyardu izuki tarchi shigitas kap thakchu de shadano chi jena communist yoga tene pat changma nani yot basane tai ka tarchi skap de sangis bi chilla po yot rozete tis ting ne loka chi gi ting ne tene debar ade jang chu mo la zola demira de sama gyo chen mo yo sai chi lap khas koran yin mo Rimbuchi tezam jispaji ne ngata ta mangso yirtsos mar tezam Rimbuchi dembara tene nangpe chur la so chojesta rai rikshung la so chojesta tena yotka ne rai mirugun nyapu chonchese chalas kun jas modwa shkesa lame gi thungar chiche se goston so chi no shuna lame kalopo rai nge jispe no sa te rai lame kalopo rai nge na chi shkesa lame macho se karma macho Lami chuzur karbo chona ten lami chuz karbo tak chode dubde no.
1: Langas yang testing ne tsorspa, jingshek stampa kabzeet galchas bagula rinpoche chok, ladaksi mimansi gotit stachanjik yukste inok mola zatanjik tang, district congress committee tipa skujab rikzin namgalis izok mola zaat.
2: Chikston rgubya shrapchu na halam halam chikston rgubya tukchu rabdun jiksupa. Jingshek stampa bagula rinpoche stane congress party উচ্চ আজাদে তেনে খোঁ লাভজা খোঁ ছাগলা জাত সুলমুন তেনে লাদাখ চিনা চাম চিনা তা উসক রগান বাদ খোঁ ছাংমা জাং আজাদে তেনে লাদাখ স্পোদিন জুয়েক থনতে হত না তেনে তে মারদান শান্তেও তেনে জিংশেক তাম্পা গিয়ালসাদ বাকুলা রিম্বোচে সাল খান বো মাতাং ছাংমা ওনে নেন ছাংমা ছাঙা হালা স্পেস পেরে তেও সরে না মাতা সুজি বাকুলা রিম্বোচে স্কোলা জালতা সু আজাদ নাম খোঁ ইন্তান বো মাস ছিনমো জাত সুখান বো ছাংমে জালি কে ইয়ং দোকালালে সোমবাসং নারা হাতিও সামারা নাতাং চোক লাদাক চোক মাছি চোক চুনজিক তে না না নাংপা মা মিটাং নিউনজিক জাগারি না জুয়েক থন না বুরলা থন না চালাক চিক চিক মানে জেন নাও চাষেস কাপিক মানে থা আমি তেও ইন জাগা ইন্তান চেঞ্জি গুরচেস বলে তেনে বাকুলা রিম্বো চেস কুন্দু না দ্রিং আসাং লো ফালানজি গিস মান না হালাম লো রাপচু টুকি সান না তেও থুকলার গোংস্তে মোটো খোলো মেত পি তুজলা জাবজুল্লাস কেউ দে চিপস টুলিকাস কেউ দে মা মাংবো গামিউল টংপা সঙ্গা টুকিয়ত খানি ইউলমুন নাং কং হেপ তুপতে টং টং না মি খের খান বো দাং দ্রি আং ধরুম সাত খান মির ঘাত পোন ইয় দেন তেও মা থুকসন ছেনমো না খং এ কাটিন মানে মিরাব না মিরাবলা জে মির্গোসে খং ছাগলা জিন চাক ইয়াং দ্রিং জনস্কেস মুন না তে ছং মা সাত গো সাত পা হাচাং মা খাকচান ইন চা দুক সামা রাক স্কিয়ত পাসাং তে তুজলা তা বাকুল রিম্বো ছে ইয়ন্তা নি কাঙা তা ইউ না তেনে পোত ইয়াল এস্তিং না তেনে তা লাদাখ সিনা পোট চোক সিগি তা ইন্তান জং সাপসি ইউনাচি সানি স্কুল মুন লোপটাউন চোচেস মুন তেনে বাকুলা রিম্বোচে মা থুকসাম ছেনমো না তেনে গাতি নাংপে চাম সি গাতি রিগনাস চুয় তেও জংসে ইয়াং ইউনিভার্সিটি জিং না ইঞ্জি জাঙেন হিন্দি জাঙেন ইন নাং নাংপে রিগনাস চু জং সাপো তাংপো খরাং বো তেনে তা সানি লোপটাম মে দানো তে উন খো জং চাষি থুকচন বো তেনে তে তুজলা কাব পান্ডিত নিরু ইয়ত পি তুজলা তে তুজলা ই চোক থুকসাম খরচেস বো খরাং বো মা চাং চুক সেন্স পা না মা লামা মা ইংম ছানজিক ইন খান বো আতাং ছামা দিরিং মরা নো
1: লঞ্জাস ইয়াং সোর্স স্পেস কাপস বিজেপি গ্যালকারে চিপাস কুজাপস আটাশি গ্যালসান কাচুতে সোর্স পা সুংশাত সালাদাতিন জিকতাং স্কুশক বাকুলা রিনপোচে চোগা মিমাং সি সিবা ফুলা জাচেস পো মা খাকচা নিনক মোলা জাতিন জিকতাং ইজুক মোলা জাত
3: দেমবে কাজুগি দাসাগু সোনং লে মুলকান নাংজিন লা তেনে রিমবোচে স্কুই টুসকা তুশেন নাং তেনে গোসপা জোকানে তুসপো মা ধেমবে মা ছেছে গ্যাস গ্যাস না পোঙা তা লাদাখ লাচি গোসেস পো মা খাকচান দুক সামা রাখ ধেমবে রিম্বোচিস কুন্দুনে চামশিক ছাগলা জাতকান বো তেনে গাতা ইয়ং চেসানে জনছেস গুনলা তেনে টান গোসেস পো মা খাকচানে নক সামা রাখ তে ফিয়াঙে গায়না পার্টি ছকনে চামশিক ইউটি এডমিনিস্ট্রেশন লাইন ডো গভর্নমেন্ট লাইন ডো তেও গাই মা শেদ নাঙিয়াম পো জুয়া ফুলতে ইয়ং চেসানে তুসি নাঙা তেনে রিম্বোচেস কুই টুসকা তুসেন মোমাই ছেছে গ্যাস গ্যাস না পোস্তি চেসিং এ রেওয়া ছেনমো বোরিন তেন নাঙিয়াম পো ইয়ং স্পেরা চিক চিক সাগুলে মোলারাক তেনে তা রিম্বোচিয়া পদ্ম বিভূষণে জিসাক পেফিয়া মোলারাক ইয়ে দেমবে গাই পার্টি চকনে মা স্ট্রং রিকমেন্ডেশন যাতে রিম্বোচেস কুন্দুন লাই জিনিসটা ফিয়া গাই গভর্নমেন্ট না গাই জুয়া ফুল চেসিং এ মা রেওয়া ছেনমো চেন ইয়ে মা মা শেট সুক্স নাঙিয়াম পো ইয়ে ইচোস গেন লাস পেরাও খের চুক খেরচে সঙ্গে মাই উস্কিং গুনে দুনলা লিডার গুন দুনলা বরচে সঙ্গে কনস্টিটিউশন ইন্না নাঙিয়া পোঙাই কাস কাপ সালচেস পাঙে বকুলা মেমোরিয়াল সোসাইটি মেম্বার লঙ্গিয়াস লঙ্গিয়ে থুক